শ্রোতাবন্ধু শুনছন্তি ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা। কার্যক্রমে এথর প্রভাকর পাণিগ্রাহী রচনা শুণতু এই গীতটি, কণ্ঠশিল্পী শরৎচন্দ্র পাঢ়ী।

শুনিলে অতিবড়ি জগন্নাথদাসকৃত শ্রীমদ ভাগবত আজ প্রচার কল 412তম ভাগ আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 317.5 মিটর তথা 945 কিলো হজ যোগে ও এফএম 101 মেগা হজ যোগে এবং নিউজ অন এআইআর আপ মাধ্যমে। এথর শুণবা সম্বলপুরী আঞ্চলিক সংবাদ এই বিজ্ঞাপন বিরতি পরে।

শুনিলে সংস্কৃতর সম্বাদ রিলে কলু আকাশবাণী দিল্লি কেন্দ্রর আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর এথর শুনন্তু আজ প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা।

0: আজি সকাল 7:10 শুণবে স্বাস্থ্য সূচনা। আজি এতে শুণবে জন্মর 2 বর্ষ পর্যন্ত শিশুর উত্তম পোষণ, কহবে ডাক্তার সুশান্ত কুমার বেহেরা। 7:25 চাষর হাল। 7:30 শুণবে পরিবেশ সূচনা। 7:35 শুণবে সুরঞ্জনী কার্যক্রম, শিল্পী জোসানী মুদুলি এবং মানস কুমার দত্ত, গীত রচনা শিরিশ চন্দ্র পূজারী, সঙ্গীত প্রফুল্ল মিত্র। সকাল 7:50 শুণবে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী বিবেকানন্দ মিশ্র এবং পদ্মিনী বৈঠারু। 8:30 সম্বলপুরী গীতর কার্যক্রম, শিল্পী রবীন্দ্র মহানন্দ, ঋষিকেশ মেহের এবং মকরধ্বজ পটেল। সকাল 8:45 সুগম সঙ্গীতর কার্যক্রম, শিল্পী সুরেন্দ্র কুমার মিশ্র এবং মতিলাল দোরা। সকাল 9:00 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 10:05 ওড়িয়া কথাচিত্র গীত, 10:30 শুণবে হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম, দিন 11:05 সম্বলপুরী গীতর কার্যক্রম, 11:30 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম খোলা ঝরকা, অপরাহ্ন 12:00 হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম বাতায়ন, 12:30 এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম, অপরাহ্ন 1:05 শুণবে সুগম সঙ্গীতর কার্যক্রম, 1:20 শুণবে ঘর সংসার কার্যক্রম। অপরাহ্ন 3:00 কিষাণ ভাষার সাংস্কৃতিক এবং সামাজিক জীবনধারা উপরে পর্যবেসিত কার্যক্রম মাকা পুপু ঝকা ঝকা, 3:30 ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম, 4:02 হিন্দি লোকসঙ্গীতর কার্যক্রম সুরতরঙ্গ, 4:30 সম্বলপুরী গীতর কার্যক্রম, সন্ধ্যা 5:02 লোকগীত আজি শুণবে পালা, পরিবেশন করবে রাধেশ্যাম পণ্ডা এবং সাথী, 5:30 যুববাণী কার্যক্রম, 6:10 ওড়িয়া লোকসঙ্গীত, 6:30 যুবশক্তি কার্যক্রম, 7:25 জেলা হালচাল, 8:02 শুণবে সম্বলপুরী গীতর কার্যক্রম, 8:15 ভক্তি সঙ্গীতর কার্যক্রম শুণবে, 8:30 শুণবে শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রম, রাতে 10:02 শুণবে ওড়িয়া নাটক মণিষ। মূল হিন্দি রচনা কৃষ্ণচন্দ্র, রেডিও ভাষানুবাদ শ্রী পূর্বিয়া রাজু, ওড়িয়া অনুবাদ দুলাল মহান্তি, প্রযোজনা কুঞ্চবিহারী নন্দ। রাতে 10:30 শুণবে অনুরোধরে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম। এই আজি প্রচার হওয়া কার্যক্রম সম্পর্ক সূচনা। আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর আমার পরবর্তী কার্যক্রম আঞ্চলিক সংবাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।
1: বনস্তে ডাকিলা গজ, গাঁ টু সহরে রজ মৌজ, রজ দোলি, মা মানঙ্ক হাত তৈরি পিঠা পশ।

শুনলে সুগম সংকেত। কণ্ঠশিল্পী থিলে সুরেন্দ্র কুমার মিশ্র ও মতিলাল দোরা। গীতগুলিকে রচনা করেছিলে বীরেন্দ্র কুমার ভূঁয়া, মনোরমা মহাপাত্র ও সৌরাংশু পটনায়ক।

কার্যক্রম এর বরফে কথা চিত্র শুনিবা এই গীতটি কণ্ঠশিল্পী পপুন ও সুনিধি চৌহান, গীত রচনা নীলেশ মিশ্র, সঙ্গীত নির্দেশনা প্রীতম।

কার্যক্রম শেষে ডেলিসিস কথাচিত্র শুনিবা। ଗୀତଟିକୁ ଦ୍ୱୈତ କଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ଆକ୍ସ କିଙ୍ଗ ଓ ଚିନ୍ମୟୀ। ଗୀତ ରଚନା ପ୍ରସୂନ ଯୋଶୀ, ସଙ୍ଗୀତ ନିର୍ଦ୍ଦେଶନା ଏ ଆର୍ ରହମାନ।

এইটিসিএস হলা হিন্দি কথাচিত্রগীতর কার্যক্রম আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় দিন 10টা হওয়া যাচ্ছি শুণন্তু হিন্দি সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর।

শ্রোতা বন্ধু শুনছেন ওড়িয়া সিনেমা ক্ষেত্র কার্যক্রম কার্যক্রম থিয়াতে পরশুরাম কথাচিত্র শুনমা এই গীতটা গীতকে দ্বৈতকণ্ঠে থিকাইছেন সরিন ও নিবেদিতা গীত রচনা শ্রীকান্ত গৌতম সংকেত নির্দেশনা মন্মথ মিশ্রা।

শ্রোতা বন্ধু, বৃদ্ধাবস্থা মনুষ্যজীবনর শেষ পর্যায়ে। এই অবস্থানে প্রাকৃতিকভাবে কেতেটে শারীরিক আর মানসিক পরিবর্তন হইথিসি, যেনথির লাগি মনুষ ধীরে ধীরে তার কার্যদক্ষতা হরাই বসি আর দুসরা মানকর সাহারা নেবার লাগি বাধ্য হয়ে যাইসি। এন্তা ক্ষেত্রটি আমি মানে সে বরিষ্ঠ গুরুজন মানকর মন

ইহাদে শুনুন সোনু সগুঙ্কর রচনা, কণ্ঠ মিট ব্রোজ আর নেহা কক্কর, সঙ্গীত মিট ব্রোজ, কথাচিত্র জুড়ুয়া 2।

শ্রোতা বন্ধু, বৃদ্ধাবস্থা হেউছে এন্তা গোটে সময়া যেতেবেলে কি মনটা শিশু বা ছুয়া মানকর বাগির হয়ে যাইসি। কিন্তু সংসারর এই লম্বা রাস্তা অতিক্রম কলা উতরু বৃদ্ধাবস্থা বেলকে সবু ব্যক্তি খুবটে অনুভূতি আর অভিজ্ঞতা হাসল করে সারিথিসন। ই অভিজ্ঞতা আর অনুভূতি হি যুবপিঢ়ি মানুষ সঠিক মার্গথি পরিচালিত করে পারসি আর আগামী বিপদনু সুরক্ষা ভিল দেই পারসি। বরিষ্ঠ মানকর অভিজ্ঞতা লাগি শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ইঞ্জিনিয়ারিং, শিল্প, প্রতিরক্ষা ইত্যাদি বিভাগটি সেমানকু ডিন, ডাইরেক্টর, পরামর্শদাতা, কোচ, চিফ কনসলটেন্ট এন্তা পদমানকু নিযুক্তি দিয়া যায়সি। তাহলে কার্যক্রমকে আগে নেমা, ইহাদে বজরঙ্গী ভাইজান কথাচিত্রর ই গীতটা শুনুন। লিখিছন সব্বির আহমদ, কণ্ঠ দিয়েছেন মিকা সিং, সঙ্গীতটি সাজিয়েছেন প্রীতম।

0: ইহাদে সুখবিন্দর সিং আর দলির মেহেন্দিঙ্কর কণ্ঠে শুনুনি গীতটা সৈয়দ গুলরেজকর রচনা কথাচিত্র ভিক্টরি সঙ্গীত দিয়েছেন অন্নু মল্লিক।
1: Bradley getting ready to bowl to Vijay Shekhawat. Starts his runner, bowls to Vijay. Vijay walks on the pitch.

শ্রোতা বন্ধু, গ্রীষ্মর হুতাশন জ্বালে সন্তাপিত ধরিত্রী চাতক পরি চাহি রই থাকে পহিলি আষাঢ়র টোপায় বর্ষাকু। এই বর্ষাবিন্দু পৃথিবী রজস্বলা করায়, উৎপাদনক্ষম করায়। বর্ষাধারার সূত্রে আকাশ ও পৃথিবীর মিলন সৃষ্টি সংরক্ষণ করে। এইপাই ওড়িশার পুরপল্লী আনন্দ উল্লাসরে পাালন করতে পিঠা পান ও দোলির পর্ব রজ। খড়াবাড়ি আম্বতটার লম্বি আসে দোলি গীতর লহরি। তাহলে এই রজ পর্ব বিষয়ে আগকু আহুরি কথা হবা। বাতায়নর আরম্ভরে শুণন্তু অল ইজ ওয়েল কথাচিত্রর গীত। কণ্ঠ দিয়েছেন সোনু নিগম, সোনন কিরকিরে ও শান। গীত রচনা সোনন কিরকিরে, সঙ্গীত নির্দেশনা শান্তনু মৈত্র।

শ্রোতা বন্ধু, কুহযায় ওড়িশার বার মাসের তের পর্ব। এই পর্ব পালন অবসরে মানুষ ভুলে যায় তার জীবনর তিক্ততা। জীবনকে সুন্দর মধুর করা এই পর্ব সবু পালিত হয়ে থাকে। অধিকাংশ পর্ব আধ্যাত্মিকতা আধার করে সৃষ্টি হয়ে তার সামাজিক ও সাংস্কৃতিক আবেদনকে

0: শ্রোতা ভণী, মানবিক চেতনার বিমল পরিপ্রকাশ হচ্ছে সাহিত্য। সাহিত্য উপাসনা করে সত্য, শিব, সুন্দর। প্রাচীনকালর আজ পর্যন্ত সাহিত্যর কেন্দ্রবিন্দু হচ্ছে সত্য, শিব ও সৌন্দর্য। এই সত্য, শিব ও সৌন্দর্যকে সাহিত্যরে পরিপ্রকাশিত করে নারী। তেবে আজি আসন্তু এই নারীর প্রতিবিম্বকু দেখিবা স্বর্ণময়ী খুঁটিয়াঙ্ক সাহিত্যর আইনারে নারী আলোচনারে।
1: দেবী প্রপন্নতিহরে প্রসিদ্ধ প্রসিদ্ধ প্রণতানাং প্রসিদ্ধত্বং দেবী বিশ্বর্তিহরিণী ত্রৈলোক্য বাসিনা নিত্যিং লোকানাং বরদা ভব সর্বদেবতাঙ্কর সম্মিলিত ব্যাকুলস্তুতিরে মহাদেবীঙ্কর প্রতিশ্রুতি ইথ্যং যদা যদা বাধা জানবত্থ ভবিষ্যতি তদা তদাবতি ইয়র হম্যং রসংখ্যয়ম স্থূলরূপে রচিত শ্রী দুর্গাস্তোত্রে এই স্বল্প স্তোত্রাবলী নারীর বিশ্বব্যাপী সূক্ষ্মব্যাপ্তিকে অত্যন্ত নিখুণ ভাবে প্রতিপাদিত করেছি। বৈবসত মনুঙ্কর বিভিন্ন সম্বৎসরে দেবীঙ্ক দ্বারা জগদ্ধারণ নিমিত্ত প্রতিপাদিত হয়েথিবা কার্যাবলীর প্রতিফলন তৎকালীন বৈদিক সাহিত্যঠার আরম্ভ করে সামাজিক তথা অন্যান্য সাহিত্য ক্ষেত্রকে শোভিত করেছি। আমার পূর্বজগণ অত্যন্ত আড়ম্বর তথা গদগদ স্বরে নারীর মহিমাগান করে তৎকালীন সমস্ত গ্রন্থরে প্রতিফলিত হয়েছি। অদ্যাবধি মহান ভারতীয় সংস্কৃতির ধ্বজা ধারণ করুথিবা সাহিত্য কৃতি সে বৈদিক হেউ বা আদিযুগ, মধ্যযুগ ও সাম্প্রতিক হেউ, সমস্ত যুগর সাহিত্যের নারীর স্বরূপ বর্ণিত হয়েছি। যুগে যুগে নারী শক্তিময়ী, আদ্যা, সকল সৃজন শক্তির আধার, জননী, ভগিনী ও জয়া সবু গোটিয়ে শক্তির রূপান্তর, স্নেহ, সেবা, আত্মোৎসর্গ, অসীম ধৈর্য, নিয়ারা প্রেম, মমতার মোহকরে চলচঞ্চল ফলগু সে জীবনকু পাণি ছড়াই সবকিছি দেই পারে বলি সে দেবী, সমস্ত ঐশ্বরিক শক্তির অধিকারিণী বলি ভারতবর্ষরে সবু মহান জিনিসকু নারীর উপরে পূজা করিবার পরম্পরা দৃশ্যমান হুয়ে। সেইথিপাই অথর্ববেদরে পৃথিবী সূক্তরে মাটিকু মা রূপরে পূজা করা যায় বলি উল্লেখ রয়েছে, যাহার স্পষ্ট প্রমাণ হেলা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়েছি। সাহিত্য ও সমাজ পরস্পর নির্ভরশীল। সমাজ হেউছি সাহিত্যর আধারভূমি এবং সাহিত্য সমাজের দর্পণ বা আইনা। তেণু আমি যেতবে সাহিত্যর আইনারে নারীকে দেখিবার প্রয়াস করু সেতবে বৈদিক সাহিত্যের গার্গী, মৈত্রেয়ী, আপালা, বিশ্ববরা প্রভৃতি নারীগণ বেদবিদ্যারে পারঙ্গম হয়ে বৈদিক মন্ত্র রচনা করুলে। কেবল গৃহকর্মরে আবদ্ধ নরহি স্বামীঙ্কর ছাত্রমানঙ্কু বিদ্যাদান কর্ম মধ্য সম্পাদন করুথিলে। আজি বি সেমানে সম্মানিয়া। রামায়ণকু দেখিলে জনা যায় যে অসুর রাজা রাবণ সীতাদেবীঙ্কু চুরি করিথিলা সত্য, কিন্তু অত্যাচার নকরি অশোক বনরে সম্মানজনক অবস্থায় রাখিথিলা। মহাভারতরে মধ্য দেখিবাকু মিলে ভীষ্ম কাশীরাজাঙ্কু জয় করি তাঙ্কর তিনি কন্যা অম্বা, অম্বিকা ও অম্বালিকাঙ্কু হরণ করিথিলে। মাত্র অম্বা শাল্য রাজাঙ্ক প্রতি আকৃষ্ট থিবা জানিবা পরে সম্মানর সহিত অম্বাঙ্কু শাল্য নৃপতিঙ্ক নিকটকু পঠাই দেইথিলে। মু এইঠি গোটিয়ে কথা স্পষ্ট করিবাকু চাহে। মনু সহিতার নবম অধ্যায়ে উল্লেখ আছে, পিতা রক্ষতি কৌমারী, ভর্তা রক্ষতি যৌবনী, রক্ষতি স্থবিরে পুত্রা, ন স্ত্রী স্বাতন্ত্র্য মহর্তি। অর্থাৎ কৌমার অবস্থায় পিতাঙ্ক দ্বারা, যৌবন অবস্থায় পতি দ্বারা এবং বৃদ্ধাবস্থায় পুত্রঙ্ক দ্বারা রক্ষণীয় হয়েথিবারু নারীর স্বাধীন স্থিতি সম্ভব নুহে। প্রাচীনকালর এই প্রকার ধারণা মনীষকে প্রভাবিত করেছি। এহা সত্ত্বে আর্য সংস্কৃতিরে নারী দেবী ভাবে কল্পিত হয়েছি। স্বর্গ তার ক্ষেত্র, মর্ত্য তার লীলাভূমি, সৃষ্টি স্থিতি ও বিলয়ের কারণ মধ্য সে, যাহা আমি চণ্ডীর দ্বিতীয় অধ্যায়ে বর্ণিত আছে। অতুলম তত্র দেবহ সর্বদেব শরীরজম একস্তম তদ্ভূত নারী ব্যাপ্ত লোকে ত্রয়ম তিষা। অর্থাৎ সবু দেবতাঙ্কর তেজ তিনি লোককে ব্যাপিগলা ও সেথিরু এক দিব্য নারী তদ্ভব হেলা। ଏହି କେତୋଟି ଧାଡ଼ିରେ ଭାରତୀୟ ଦର୍ଶନରେ ନାରୀର ସ୍ୱରୂପକୁ ବୁଝାଇ ଦିଆଯାଇଛି। ଭାରତୀୟ ସାହିତ୍ୟରେ ନାରୀର ସ୍ଥାନ ଅତ୍ୟନ୍ତ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ। ପୁରାଣ, ମହାକାବ୍ୟ ଓ ପ୍ରାଚୀନ ସାହିତ୍ୟରୁ ଅଦ୍ୟାବଧି ସାହିତ୍ୟର ଆଇନାରେ ନାରୀ କେବେ ଶକ୍ତିର ପ୍ରତୀକ, କେବେ ତ୍ୟାଗର ମୂର୍ତ୍ତି ତଥା ସହନଶୀଳତା ଓ ପ୍ରେରଣାର ପ୍ରତୀକ ଅଟେ। ଆଲୋଚନାର ପରିସରଭୁକ୍ତ କଲାବେଳେ କେବେ ଭକ୍ତିମତୀ, ପୁଣି କେବେ ସୌନ୍ଦର୍ଯ୍ୟବତୀ ଅଟେ। ତତ୍ପରବର୍ତ୍ତୀ ସାହିତ୍ୟର କ୍ରମସୋପାନରେ ସେହି ନାରୀ ପରିବର୍ତ୍ତନର ଧାରାରେ ପାଦ ଥାପେ, ଯେଉଁଠି ନିଜର ଅଧିକାର, ସଂଘର୍ଷ, ଶିକ୍ଷା, ସ୍ୱାଭିମାନ ଓ ସମାଜରେ ସମାନ ସ୍ଥାନ ପାଇଁ ଲଢ଼େଇ କରିବା ସାହିତ୍ୟର ମୁଖ୍ୟ ବିଷୟ ପାଲଟି ଯାଇଛି। ବର୍ତ୍ତମାନ ଆମେ ଦେଖିବା ବେଦରେ ନାରୀ। ବେଦବର୍ଣ୍ଣିତ ନାରୀଗଣ ଉଚ୍ଚସ୍ଥାନରେ ଅଧିଷ୍ଠିତା, ଶିକ୍ଷା ଗ୍ରହଣ ସହିତ ଯଜ୍ଞ ତଥା ଧର୍ମକାର୍ଯ୍ୟରେ ପୁରୁଷଙ୍କର ସହଭାଗୀ ଥିଲେ। ଉପନିଷଦରେ ନାରୀ ଜ୍ଞାନ ଅନ୍ୱେଷଣ ସହିତ ସତ୍ୟସନ୍ଧ ଥିଲେ, ଦାର୍ଶନିକ ଚର୍ଚ୍ଚାରେ ପ୍ରତ୍ୟକ୍ଷ ଅଂଶଗ୍ରହଣ କରି ପୁରୁଷ ପଣ୍ଡିତମାନଙ୍କୁ ପ୍ରଶ୍ନ କରିବାର ସାହସିକତା ଦେଖିବାକୁ ମିଳେ, ଯାହାର ଉଦାହରଣ ଥିଲେ ଗାର୍ଗୀ ଏବଂ ମୈତ୍ରୀ। ତାପରେ ଦେଖିବା ପୁରାଣ ସାହିତ୍ୟରେ ନାରୀ। ପୁରାଣ ସାହିତ୍ୟରେ ନାରୀ ଶକ୍ତି, ନାରୀ ଶକ୍ତି ସମ୍ପନ୍ନା, ଦୁର୍ଗା ଶକ୍ତି ସ୍ୱରୂପ, ସରସ୍ୱତୀ ଜ୍ଞାନ ସ୍ୱରୂପ ଓ ଲକ୍ଷ୍ମୀ ସମୃଦ୍ଧ ସ୍ୱରୂପ ଅଟନ୍ତି। ଯଥା ରାମାୟଣକୁ ଦେଖିଲେ ସୀତା ସହନଶୀଳା ଚରିତ୍ରକୁ ପ୍ରତିନିଧିତ୍ୱ କଲାବେଳେ ସେଇଠି କୈକେୟୀ, କୌଶଲ୍ୟା ଓ ସୁପର୍ଣ୍ଣଖା ସଦୃଶ ନାରୀମାନେ ଭିନ୍ନ ଭିନ୍ନ ରୂପକୁ ବ୍ୟକ୍ତ କରନ୍ତି। ମହାଭାରତ ଦେଖିବା ବେଳେ ଆମ ଦୃଷ୍ଟିକୁ ଆସନ୍ତି ଦ୍ରୌପଦୀଙ୍କ ଭଳି ଜଣେ ବିରଳ ବ୍ୟକ୍ତିତ୍ୱ, ଯାହା ଭିତରେ ଅନ୍ୟାୟ ଓ ଅପମାନ ବିରୁଦ୍ଧରେ ସ୍ୱର ଉତ୍ତୋଳନ କରିପାରୁଥିବା ଜଣେ ସାହସୀ ନାରୀକୁ ଆମେ ଦେଖୁ। ସମଭାବରେ ଦେଖୁ କୁନ୍ତି ଓ ଗାନ୍ଧାରୀଙ୍କ ଭଳି ମାତୃଚରିତ୍ର, ଯିଏକି କର୍ତ୍ତବ୍ୟ ଓ ତ୍ୟାଗର କାରାଗାରରେ ବନ୍ଦୀ। ରାମାୟଣର ସୀତା ହୁଅନ୍ତୁ ବା ମହାଭାରତରେ ଦ୍ରୌପଦୀ ହୁଅନ୍ତୁ, ଏମାନେ ସମାଜ, ସଂସ୍କୃତି ଓ ମାନବୀୟ ମୂଲ୍ୟବୋଧର ପ୍ରତିନିଧିତ୍ୱ କରନ୍ତି। ବୌଦ୍ଧ ଓ ଜୈନ ସାହିତ୍ୟରେ ନାରୀଙ୍କୁ ଆମେ ଯଦି ଦେଖିବା, ତାର ପରବର୍ତ୍ତୀ କାଳରେ ଏହି ସାହିତ୍ୟଦ୍ୱୟରେ ନାରୀଙ୍କୁ ଆଧ୍ୟାତ୍ମିକ ସାଧନାର ଅଂଶ ଭାବରେ ଦେଖିବାକୁ ମିଳେ। ଏକ ପକ୍ଷରେ ଜ୍ଞାନ, ଭକ୍ତି ଓ ସାଧନାରେ ଉନ୍ନତି କରୁଥିବା ନାରୀଙ୍କୁ ଦେଖୁ, ଅପରପକ୍ଷରେ ମୋହମାୟାରେ ଛନ୍ଦି ହୋଇଥିବା ନାରୀ ଚରିତ୍ର ମଧ୍ୟ ଦୃଷ୍ଟିକୁ ଆସନ୍ତି। ତତ୍ପରେ ଚର୍ଯ୍ୟା ସାହିତ୍ୟରେ ନାରୀ। କ୍ରମସୋପାନ ଦେଇ ଚର୍ଯ୍ୟା ସାହିତ୍ୟ ଆସେ, ଏଥିରେ ଏକ ବ୍ୟତିକ୍ରମ ଦେଖାଦିଏ। ଏଠାରେ ନାରୀ କେବଳ ଗୃହବନ୍ଦୀ ନୁହେଁ, ବରଂ ସେ ସାଧନା, ପ୍ରେମ ଓ ଜୀବନର ପ୍ରତୀକ ଅଟେ। ଚର୍ଯ୍ୟା ସାହିତ୍ୟ ଓଡ଼ିଆ ସାହିତ୍ୟର ପ୍ରାଚୀନତମ ଧାରା ଭାବରେ ପରିଚିତ। ଏହି ସାହିତ୍ୟରେ ନାରୀକୁ ଭାବ, ଭକ୍ତି, ପ୍ରେମ ଓ ଆଧ୍ୟାତ୍ମିକତାର ଉତ୍ସ ଭାବରେ ଚିତ୍ରଣ କରାଯାଏ। ନାରୀ ଏଠାରେ ସର୍ବଶ୍ରେଷ୍ଠ ସ୍ଥାନ ଲାଭ କରିଛି। ନାରୀକୁ ଡୁମ୍ବି, ଶବରୀ ଆଦିଙ୍କୁ ନୈରାତ୍ମ ଭାବରେ ଚିତ୍ରଣ କରାଯାଇଛି। ଯେମିତି ଆମର ପୁରାଣ ସାହିତ୍ୟରେ ବା ଆଧ୍ୟାତ୍ମିକ ସାହିତ୍ୟରେ ଈଶ୍ୱର ଯେମିତି ପୁରୁଷ, ସେମିତି ଚର୍ଯ୍ୟା ସାହିତ୍ୟରେ ଈଶ୍ୱର ବା ନୈରାତ୍ମା ହେଉଛନ୍ତି ନାରୀ, ସାଧକ ହେଉଛନ୍ତି ପୁରୁଷ, ତେଣୁ ନାରୀକୁ ଅଗ୍ରାଧିକାର ଦିଆଯାଇଛି। ଅତଏବ ଚର୍ଯ୍ୟା ସାହିତ୍ୟରେ ନାରୀ କେବେ ପ୍ରେମିକା, କେବେ ପତ୍ନୀ, କେବେ ଗୃହିଣୀ ଓ କେବେ ସାଧନାର ସହଚରୀ ଅଟେ। ତାଙ୍କ ମାଧ୍ୟମରେ

0: ସେଠି କଥା ଯେ ଇ ବୋଧ ଏକଲାନ୍ତି ଚାଲରା ବାର୍ଚକିଛି ଏକାନେ ଏକାନେ ଇଦ୍ଗେ ସିର୍ଜିନା ମଞ୍ଜା ନାମ ଏକାତାର୍ତି ବାର୍ଚକାତ ଆର୍ ନାମ ଏକାସା ନାତଲଦାତ ନାମ ହେ ଗତିବୋଧ ଏକାତାରା ଗତିବନ ଯଦି ନାମ ବେଦତ ହେଲେ ହାଖତ ଏକା ବାକେନ୍ ଯେତେବେଳେ ନାମ ଏକାତାର୍ତି ବାର୍କାଦାତ ଆର୍ ଏକାନେ ନାମ ହେ ଉତ୍ପତ୍ତି ମନ୍ତିଛି ଆବନ ଯଦି ଆହତ ହେଲେ ନାମ ହେ ଭବିଷ୍ୟତ ବନ ନାମ କଲନାକାମାଙ୍ଗତକା ନାମ ଆପାବୁ ବନ ଏରାଙ୍ଗତ ହେଲେ ତେଙ୍ଗନା କଥା ଇଦାଦ ଯେ ନାମ ନିଜର ପରିଚୟ ବନ ଯଦି ବେଦତ ହେଲେ ମୁଲିନ୍ତି ବେଦକୁନ୍ ଯାଇ ମାନ ମୁଲିନ୍ତି ବେଦକୁନ୍ ଯାଇ ମାନ ଗେ ଅର୍ଥ ନାମେ ଇତିହାସ ବନ ନାମ ଆହନା କଥା ଯେ ପ୍ରକୃତିରେ ନାମେ ଯେନ୍ କୁଣା ସମାଜ ଆଥିଲି ଆଦିଗେ ଇତିହାସ ଏକାନିକିରି ନାମେ ପୁର୍ଖା ଗୁଠିଆର ରାଚାର ଆରୁ ନାମେ ଇତିହାସ ନାମେ କୁଣାର୍କେ ନେଇକିରି ଏନ୍ଦିର ତେଙ୍ଗାଲି ଆଦିଗେ ଲଗାନ ବିଶଦ ଭାବରେ ଆଲୋଚନା କାମାଗି ଲଗାନ ଇନ୍ନା ଇ କାର୍ଯ୍ୟକ୍ରମନୁ ଉପସ୍ଥିତ ଅତଲନାର ନାମେ ଇ ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା ଯମନ କ୍ରୀଡ଼ା ବ୍ଲକ ନୁ ଯେନ୍ ଚିନି ମହୁଲ ପାଦ୍ଦା ଥିଲି ପାଦ୍ଦାନ୍ତା ନାମେ ସମ୍ମାନୀୟ ଆଜ୍ଞା ଶୁଭାରାମ ପ୍ରଧାନ ଘର ଇଶାନ ଇ ଷ୍ଟୁଡ଼ିଓ ନୁ ଇନ୍ନା ନାମେ ସାଙ୍ଗେ ନାତଲନାର ତା ତମେ ସାଙ୍ଗେ ନାମ ଦ୍ୱିପଦ ଦୁଃଖସୁତ ମାନତ ପ୍ରଧାନ ଆଜ୍ଞା ଜୁହାର
1: ଜୁହାର ଜୁହାର ଜୁହାର
0: ଯେ ପହଲା ନିମିସ୍ତି ଅଣ୍ଟା କଥା ଆହାଗେ ଲଗାନ ଅଣ୍ଟା ଆଗ୍ରହ ମାନାଲି ଯେ ନିମାନ ଗୋଟିଏ ଏରାଲ ଦାମ ଭିନ୍ ଭିନ୍ ସଭା ସମିତିନୁ ଭିନ୍ ଭିନ୍ ଯେନ୍ ସବୁ ସାଂସ୍କୃତିକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଥିଲି ନାମେ ପାଡ଼ ପାଟକିନୁ ବେଞ୍ଜା ମାନ୍ନା କାମ କାରଜ ମାନ୍ନା ଷଠି ଉଠିଆଡ଼ି ମାନ୍ନା ଯେତେ ତାରା ଏରାଲ ଦାମ ଯେ ନିମ୍ କାଲଦାର ବାରାଲଦାର ଭିନ୍ ଭିନ୍ ଜାଗାସାନ ପଦେ ଦ୍ୱିପଦ ତେଙ୍ଗାଲଦାର ଇନ୍ନା ଆକାଶବାଣୀକେ ସୌଭାଗ୍ୟ ଯେ ନିମ୍ ବାର୍ଚକାଦାର ଆରୁ ଏମେ ଯେନ୍ ପୁନା ପ୍ରୋଗ୍ରାମଟା ଚାଲରାଲି ମାକ୍କା ପୁପୁ ଝକା ଝକା ନାମେ ଇ କୁଣା ଭାଷାନୁ ଆନୁ ନିମ୍ ସାମିଲ ମାନ୍ସକାଦାର ତ ନିମେସ୍ତି ଏମ୍ ଆହାକେ ଲଗାନ ଚାହାଲ ଦାମ ଯେ ନାମେ ଇ ଯେନ୍ କୁଣୁ ସମାଜ ବୋଧ ଆଥିଲି ନାମ ଯେନ୍ ଆତଲଦାତ ନାମେ ପ୍ରକୃତିରେ ଏନେର୍ ଇତିହାସ ଆତିଲି କାଏଁ ହୁବନ ଟିକେ ତେଙ୍ଗର
1: ଧନ୍ୟବାଦ ଇନ୍ନା ଯେନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ତରଫ ତିନ୍ ଯେନ୍ ଗୋଟେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଚୁକାନାର ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଅଚୁକିଛି ମାକା ପୁପୁ ଝକା ଝକା ଏବଂ ଆନୁ ଏମାନ ଆମନ୍ତ୍ରଣ କାମଚିକା ଆତିଲି ଆଲୋଚନା ଘେ ବିଷୟ ଚିଚକାନାର ଯେ କୁଣୁ ସମାଜ ଘେ ଉତ୍ପତ୍ତି ବିଷୟ ନୁ ପହିଲେ ତ ଧନ୍ୟବାଦ ଚିଅନ୍ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ଯେ ଇ ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ କୁଣାର୍କେ ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାକା ପୁପୁ ଝକା ଝକା କାର୍ଯ୍ୟକ୍ରମ ଇକାନାର ସୁନ୍ଦର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏବଂ ଏ ସୁନ୍ଦର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାଧ୍ୟମ ନୁ ଯେନ୍ କୁଣୁ ସମାଜ ଘେ ଉତ୍ପତ୍ତି ଯେନ୍ ତେଙ୍କାନାର କୁଣୁ ସମାଜ ଘେ ଉତ୍ପତ୍ତି ମାନାଲି ଇଦ୍ ଆଜ୍ଞା ପାଚି ଗୁଠିଆ ଯାହା ତେଙ୍ଗନାର ଇ ପରମ୍ପରା ଦୁନ୍ ସଂସ୍କୃତି ଦୁନ୍ ଇଦ୍ ତାମାନେ କୁଣାର ପ୍ରାଚୀନ ଆଦିବାସୀ ରୁନ୍ ନାମେ ଯେନ୍ ଓଡ଼ିଶା ନୁ 62 ପ୍ରକାର ଆତନାର ଆନୁନ୍ ତିନ୍ କୁଣାର ମାନାର ଅଣ୍ଟା ଇର୍ ପହିଲେ ନାଗପୁର ଧାନପୁର ତା ତିନ୍ ବାର୍ଚାର କେଶେଲପୁର ବାର୍ଚାର ରୋହିଦାସ ପାଟନାନୁ ରୋହିଦାସ ପାଟନାନୁ ବସତି ସ୍ଥାପନ କାମଚାର ତେଙ୍ଗନାର ପରମ୍ପରା ଆତିଲିନ୍ ନାମେ ଅଣ୍ଟା ରିସର୍ଚ୍ଚ କାମ କାମଚିକିଛି ଦଣ୍ଡା ଭୁଣୀ ଦଣ୍ଟା ରାଧି କିଷାନ ଆ ପ୍ରମାଣ ଚିଚକିଛି ଯେ ରୋହିତାସଗଡ଼ ମାନାଲି କୁଣାର ଘେ ରାଜିତ କୁଣାର ଆସାର ରାଜାର ଆଚାର ରାଜା ହରିଶ୍ଚନ୍ଦ୍ରସ ମାନାଲାସ ଆର୍ ଘେ କୁଣାର ଘେ ଅଣ୍ଟା ରାଜାସ ଆ ରିସର୍ଚ୍ଚନୁ ତେଙ୍କିଛି ଦୁନ୍ ଏବଂ ଧୀରେ ଧୀରେ ରୋହିଦାସ ପାଟନାନ୍ତିନ୍ ବାର୍ଚକାନାର ଧୀରେ ଧୀରେ ବେଦବ୍ୟାସ ଅଞ୍ଚଳ ଘେ ହମିରପୁର ଘେ ବାର୍ଚକାନାର ବେଦବ୍ୟାସନୁ ରାଜକାନାର ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଆର୍ ଓଡ଼ିଶାନୁ ବାର୍ଚାର ବିଭିନ୍ନ ଆଡ଼ା ବଣେ ବାମଡ଼ା ଖାଲସା ଜୟପୁର ନାଗରା ଏବଂ ଧୀରେ ଧୀରେ ଧୀରେ ତାହେଲେ ବଂଶ ବିସ୍ତାର ମାଞ୍ଜାରାରୁ ଓଡ଼ିଶା ଅନ୍ତା ବର୍ତ୍ତମାନ 14-15 ଜିଲ୍ଲାନୁ ଆତନାର ଏବଂ ଆର୍ ଯେତେବେଳେ ବେଦବ୍ୟାସନୁ ରାଚାର ତାମେ ବଂଶ ବହୁତ ଜୋରରେ ବିସ୍ତାର ମାଞ୍ଜା ଏବଂ ତା ଧୀରେ ଧୀରେ ତାମେ ନିଜର ନିଜର ଗୋତ୍ର ଅଥରାର କୁଣାର ମାନାଲାର 15 ପ୍ରକାରର ଗୋତ୍ର ଟପା ବାଡ଼ା ହେସ୍ ଲାକଡ଼ା କରି 15 ଥିଲାର ଏବଂ ତାମେ ନେର୍ ପୂଜାରୀ ମାନର ଆଦିନ ତେଙ୍ଗିଆର ନେର୍ ଗାଉଡ଼ା ମାନର ଆଦିନ ତେଙ୍ଗିଆର କୁଣାର ମାନାଲାର ଆରି ଗାଉଡ଼ାର ଆର୍ ପୂଜାରୀର ଆର୍ ବାହୁଣାର ତେଣୁ କୁଣାର୍ଘେ ଯେନ୍ ପରମ୍ପରା ଥିଲି ଇ ବହୁତ ସୁନ୍ଦର ପରମ୍ପରା ଇନ୍ନା ଧୀରେ ଧୀରେ ଯେତେବେଳେ ଆଧୁନିକ ସଭ୍ୟତା ବାର୍ଚା ବର୍ତ୍ତମାନ ଧୀରେ ଧୀରେ ଏରା ଖାତରାଲି ତାମେ ଭାଷାର ମଦରାଟ ଚାଲନାର ତାମେ ନାଚ ଗୀତୁନ ମଦରାଟ ଚାଲନାର ପରମ୍ପରା ମଦରାଟ ଚାଲନାର କୁଣାର ମାନାଲନାର ବିଶେଷ ଭାବରେ ସଂସ୍କୃତି ପ୍ରେମୀ ରୁନ୍ ଚାଷ ମିଆଁ ନିର୍ଭର କାମନାର ତାମେ ବେଞ୍ଜାନୁ ଯେନ୍ତା ଡିଜେ ସାଟାଲି हुदान व्यवहार मान कमालियार आकुन तमे पारंपरिक हेलुट नु आर तमे विवाह सम्पन्न कमालियार किंतु धीरे धीरे जितेले आधुनिक सभ्यता वार्चा आद टिकेट के लोप मानार बाराली एवं आधुनिक परम्परा कराली किंतु जा हौ धन्यवाद चन आकाशवाणी सम्बलपुर इ जेन कुणार गे भाषा संस्कृति परम्परा एसके उज्जत आदि लगान ताम जेन कार्यक्रम कामचिकानार एवं इन्ना एंगान इ कुणा भाषार गे जातिर गे उत्पत्ति बाबद जेन तेंगा गे एंगान द्विपद अनुरोध कामचिकानार तेंगा गे लगान जेन अनुरोध कामचिकानार तेणु एन धन्यवाद चलान निश्चित भाव तामने कुणार जाति मानाली बलिष्ठ जाति इे भाषा अलग प्रकार परंपरा अलग इे नादु भूत जंगल नु पूजा कामनार जोड़ नु पूजा कामनार तेणु इर मानाली प्रकृति भक्तरुण तेणु जा हू इना जेन कार्यक्रम इकानार आकाशवाणी सम्बलपुर तरफतीन निश्चित भाव बढ़िया कार्यक्रम तेणु फेर धन्यवाद चन आकाशवाणी सम्बलपुर तम कर्मकर्ता उठाए
0: आरुंडा कथा निमेस्ति आहागे लगन एम चाहल दाम जे निम तेंकार जे हार आजी तरती बारचार आरो इसम जेन शंख कुइली जेन जोड़ू आती आसान के बारचार बोलिकी जे आलार तेंगनार गुठी जे ने बणिज के कमागे केरार ने बद्दा राजी जोए कमागे केरार नमे कुणार एंदेर के तारा बारचार पाची गुठियार एंदेर बाना एक्का ने हेकरी इया एत्यार आरु बारचार
1: बोले नागपुर धानपुर दिन बारचार रोहिदास पटन आचार सापातनामा हालदार इंग्रेज शासन पहले इदमार आचार पाटनार घे पाटनार जिते बेले बारम्बार आक्रमण कामचार तमान निर्यातना चिच्चार बाध्य होना से धीरे धीरे रोहिदास पाटना तीन आनसियार इ शंख कोयली जेनातली ब्राह्मणी नदी वेदव्यास चाहनुर आचार हमीरपुर नुर आचार
0: अच्छा हुस्ती जेन भिन भिन जगत जेन फैलार एक्कन एक्कन केरार हुसन बानार जी जोड़ तमन छेकी चा बोलिकी हु कथा एक्कने
1: निश्चित भाव इर मानलनार प्रकृति प्रेमी एवं इर विशेष करी चाषबास मियाँ निर्भर कामनार जिते बेले ताम बेदिबा सुनु राचार तामे वंश नियमलान्य बढ़ा कराम एवं आसाना प्रकृति विश्वास कामनार एवं जोड़ उला करचार आरु शपथ कामचार जे इन्नांति नेम पंद्रहटा बरग मंज काम एवं आस्तीन तीन तार निजर निजर कर्मकर्माणी घेलागान नेर बामड़ा करार नेर जयपुर तरा करार नेर नागरी करार नेर देवगढ़ तरा करार कुणान एम एम कुणुम मानल्लाम चार प्रकार आज्ञा ईसान एम एम परिचय विभिन्न जिलानु विभिन्न प्रकार सुंदरगढ़ जिलानु सम्बलपुर जिला कोचिना अंचल नु जयपुर नु देवगढ़ नु कुणु बाचार किसान बाचार या सम्बलपुर तरा बुंगावारा बरगढ़ बलांगीर कलाहांडी आयात मिर्धा बाचार या रेड़ाखोल आठमल्लिक तरा कूड़ा बाचार या तालचेर कामाख्या नगर केन्दुझर तारा माटिया बाचार तेणु एम चार प्रकार एम परिचय मानाली भाषा दंटा परंपरा दंटा संस्कृति दंटा साफा दंटा किंतु एम विभिन्न जिला नु परिचय टे दूसरा दूसरा
0: तो इन्हें है जिते तरह फैलार
1: आज्ञा
0: हेले आरुंडा कथा निम जहाँ तेंगालकार जे इर प्रकृति प्रेमी प्रकृति पूजा नान्नाल बोलिकी तो पाची गुठियार एंदेर मानार जे इर्गे प्रकृति रे एकाबोता में बढ़े देवता दारु नेकन पूजा कमनार एंदेर तेंगाली नमे इतिहास
1: कुणार की इतिहास तेंगाली आज्ञा में पुरखा जहा तेंगनार एम जेन भी कार्यक्रम मानना बेंजा मानना बोरु मानना एक्सिया मानना पहले धर्म देवता सिन धर्म बेलास मानला से में आराध्य देवता नादूद धर्म बेलासिन एम पूजा काम दाम एवं निजर निजर तार मान जेन गोत्र गुठिया थी एम पितृधिहटा बड़का पूजा दून विभिन्न प्रकार जेन बड़ गुठिया थलाम एम नायगा पूजा भी काम दाम जंगल उला दिन काम दाम एम विभिन्न प्रकार एम तमान पूजा आर्धना प्रकृति मियाँ एम काम दामु इत मानाली एम परम्परा दून
0: अच्छा हेले आरुंडा कथा जे इर जेते बेले बारचार आउ इया फैलारार आउ रालनार तो धीरे धीरे तम नमे जीवन जीविका बन आके हुआ गे लगान किछी तंडा धंधा कमोत किछी उंडा नालखुंटा कमोत लेकिन नाम उज्जत तक कोची ले नमे कुणार गे प्रकृति मौलिंती एंदेर एंदेर तमे कोलिको वृत्ति जदि नाम बोत तम एंदेर कमालियार चल रहा लियार एक्काने काने चल रहा लियार
1: निश्चित भारे पहले टाइम इर जंगल नु रहा लियार जंगल नु एंदेर घे तंगे प्रमाण भी आती नामे जन नायका पूजा कमालदात আদিন ভাকান আদিন পূজা কামনার আসান ভাকান আদিন পূজা কামনার যেতে হলে জঙ্গল তরনার হেনা মানু ডাড়া গুঠিন বাসনার চিনার অহলি খাইতুন সাংে সাংে তার মানে আন আদুঘে এতকো অন্টা মহত রাজা আর অলি কাই সাংে সাং এবং আসান চাষ কামনার বিভিন্ন প্রকার তার মানে যেন বালনার গুর্জি মাড়িয়া করি এনে করি চাষ কামালিয়ার এবং আকুন তা আধুনিক পরম্পরা বার্চা দিন সাফার চাষ কৃষি মিয়ার আচার হেসু মিয়ার আচার হেসু চাষ কামালার এবং ধীরে ধীরে আকুন এরা খাতারালি হাত দু বছর বি টিকে শিক্ষিত মানজারিন পাট পটর পাটচারিন এবং চাকরি বাকরি বি কামালনার কিছু
0: ধীরে ধীরে সময়া পরিবর্তন মানালি আর পরিবর্তন গে ধারানু
1: আজ্ঞা
0: তা আমি পরিবর্তন মানতে মানালার হেলে নামে যেন ইতিহাস বন্ধা নিশ্চিত ভাবে আহনা কথা আজকে লাগা নিমেন্তি মেনাল দান যে
1: বড়িয়া বড়িয়া
0: দু বছর রাতলার কান আমি যেন ভাই ভনী রাতলার কে আহর চাপা দিগিরি তা আরুনটা কথা যে ইর বারচার ইনে চাস নানজার হে প্রকৃতি তমে তম পারম্পরিক যদি অন্না মোহনা বন বথ যাহা মূলিন তীর আচা আর আকুন তো ধীরে ধীরে বাড়ালি আর ধীরে ধীরে পরিবর্তন মানালি পরিবর্তন তো মানো বাকি পহেলা নামে ই কুহা জাতি আর এদের এদের অনালিয়ার মহালিয়ার একানে তমে পিনন উড়ন একানে রাচা ইদগে কিছু তথ্য হনে আতলি কায়
1: পাঁচকি তথ্য তা নিশ্চিত ভাবে আতলি তেঙ্গাল কান নাম প্রকৃতি মিয়া কুহার বিশেষ নির্ভর কামনা এবং আকুন যেন নাম প্যান্ট কুর্তা আতাল্লাত কা টিড়া আতাল্লাত আ সময় নু আসবু মাল্লার আনা তামে জঙ্গল নু তা বাস কামালিয়ার পশু পক্ষী শিকার কামালিয়ার কিছু কিছু আড্ডানু হো তার মানে মাড়িয়া ফাড়িয়া কুড়ি কামালিয়ার আন্য হিসাব নু আর চালালি আর বিশেষ করে তাম জঙ্গল মিয়া নির্ভর কামালিয়ার আর নামে নাদুন মিয়ার কুনারকে নাদুন সাফাত জঙ্গল পর্যবেশিত সাফাত
0: তা ইন্নে হেকরি নামে প্রকৃতি সঙ্গে সম্পর্ক আতিলি আকুন ভি আতিলি আর নামে ওটা কর্তব্য মান্না কথা যে প্রকৃতি সঙ্গে নামে যে সম্পর্ক আতিলি আ সম্পর্ক বন ঠিক হিসাব নাম সন্তুলিত কামি করি ইয়ত হলে শেষে আর ওটা কথা নিমতেঙ্গর যে নামে যে ভবিষ্যৎ বংশ ধর বারালনার গুঠি আর নামে ইতিহাস বন আহনা ইয় জরুরি বলি করি নাম ভাবত এদের বর ই বাবদে
1: নিশ্চিত ভাবরে ভাষা মানালি অন্টা সমাজটা সাফারে দিন বারকা জিনিস ভাষা যদি উজ্জিয়া আর সমানতা সংস্কৃতি বি উজ্জ আর সমানতা পরম্পরা বি উজ্জ এদেরকে ভাষা যদি বুড়া কেরা নামে পরিচয় বি বুড়ো কদন তেণু তার মানে উজনা রানা নিহাতি জরুরি দিন এদেরকে ইদান যদি নাম বুড়ো ক নামে ভবিষ্যৎ বংশধর আর নাম একা নাদুন পূজা কামদাত একা এদের কামদাত ইদান আরু আহা পড়লর তেণু যা হোক ধন্যবাদ জন আকাশবাণী সম্বলপুর ই যেন কার্যক্রম ই অচিকিছি বড়িয়া কার্যক্রম এম বহু সময় নু চিন্তা প্রকট কামদাম যে মানলা ইন্না ভাষাত বুড়ার কালি কিন্তু কুণার গে তার আমি লিখিত কিছু মানলা দিন সাফাত মানালি বয়োজ্যেষ্ঠ আলার গুঠা যাহা তেঙ্গেনার আদিন মেনা মেনা করি ঈদ কার্যক্রম ই কাতলি এখন কিছু কিছু আড্ডানু রিসার্চ কামালনার তেণু নিশ্চিত ভাবে ইন্না যেন কার্যক্রম অচকানার বহুত বড়িয়া কার্যক্রম ই কার্যক্রম এসকে আগলি আহরি সুন্দর মানো বহুল ভাবে মানো এবং কুহার গে যেন ভাষা সংস্কৃতি এসকে উজ্জ্বল ইদি লাগান আকাশবাণী সম্বলপুর ধন্যবাদ ধন্যবাদ
0: আকাশবাণী সম্বলপুর তার্তি ভিল নিম বার্চকার আর ইন্না নামে কুহার গে যেন ইতিহাস আতলি আবদ নামে সামাজিক চালি চলনি নামে জীবনধারা বন আগলি হোনাগে লাগান একানে প্রভাব চিচকিছি আর নামে যেন ভবিষ্যৎ পিঢ়ির যেন বারালনার আর গে এদের কর্তব্য যে নামে পুরখান্তা পাচি কুঠিয়ার যেন তেঙ্গালনার আজকে ধারানু একানে নামে ইতিহাস রাচা আবন তাম যদি লিপিবদ্ধ কামর রিসার্চ কামর লেখর হলে পাঢ়েটে নামে সমাজকে লাগান সম্পত্তি মানো আউর ধন্যবাদ নিমান ই আকাশবাণী বার্চকার আর দ্বীপদ নামে ভবিষ্যৎ পিঢ়িকে লাগান না তেঙ্কার আজকে লাগান
1: ফির জোহার।

পরবর্তী গীতটির কণ্ঠশিল্পী চিত্তরঞ্জন জেনা ও মোহাম্মদ হবিব। গীত রচনা ও সঙ্গীত নির্দেশনা প্রফুল্ল কর। কথাচিত্র শেষ শ্রাবণ।

কথা কহ মোর গজরা মালি, আরে গেল বছর ঘরে তুই বড়িছু বলি করি বলি মুই গরল হেলি গেঞ্জি গেঞ্জি কথা দেউছু গালি, কাঁ দেউছু গালি দেউছু গালি।

আরে পতর সহর আমি হদরি করি কথা দেইতুলি তুই কপট নাই করি কোট কটি গলা করমা ধরি কেচুয়া কুচি লুকনাচি ধরি কোনাচি ধরি কাই কোনাচি ধরি।

ইছাতি তো হেসি করতি কাহকে কহমি মনর কথা খুলি কাহকে কহমি মনর কথা খুলি রে গলা কথা গলে অন্ধার দিশুছে মনটা যাউছে জলি গলা কথা গলে অন্ধার।

আজ রাতে 7:30 শুনবে 12 বরষ ভরেছি হস, পরে পরে শুনবে কৃষি সংসার কার্যক্রম, এতে লাইভ ফোন ইন কার্যক্রম ডায়াল নম্বর কৃষি সংসার শুনবে। রাতে 8:02 শুনবে সম্বলপুরী গীত কার্যক্রম, কণ্ঠশিল্পী চিন্তামণি সাহু ও চিত্তরঞ্জন বেহেরা। আজ রাতে 8:15 শুনবে ভক্তি সঙ্গীতর কার্যক্রম।

আজ রাতে 8:30 শুনবে শাস্ত্রীয় সঙ্গীতের কার্যক্রমে। কণ্ঠসঙ্গীত শিল্পী পণ্ডিত রাজন সাজন মিশ্র। রাতে 9:15 শুনবে স্পটলাইট কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 9:30 শুনবে পব্লিক স্পিক রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র।

0: ধরতী মাকে সজবাজ করবার জীবনকে রং রসথি ভরি দেবার পরব হচ্ছে রজ। মাটির মহক আর চাষের হসিনে সজে হইবার এই পবিত্র পরব থি মুই আপনার বহেন মানসী নন্দ সবকে জুহার করুছে আর ডায়াল নম্বর কৃষি সংসার কার্যক্রমকে সবকে স্বাগত জনাউছে। আমার সঙ্গে জুড়ি হবার লাগি ফোন করুন, ফোন নম্বর হচ্ছে 0663 241 1240 আর 0663 241 1231। চলুন কথা আমা আমার পহেলা শ্রোতা সঙ্গে। হ্যালো হ্যালো,
1: হ্যাঁ নন্দনানী জুহার।
0: জুহার, কে কৌছন ভাই?
1: হ্যাঁ সোহল কুমার সাহু কৌতিনি গ্রাম পোস্ট ফোনি ভাই বিয়েপুর জেলা বরগর রু।
0: ও কেনতা আছন?
1: মুই তো একদম বড়িয়া মস্ত আছে নানি, আপন কেনতা আছন?
0: আমি বি ন বহুত বড়িয়া আছু।
1: ও নানি, আর আপন মান কথা কথা লাগলে আমকু শ্রোতা মানকু বহুত বড়িয়া লাগি আছে নানি।
0: বহুত বহুত ভাল লাগছে আমকু বি আপন মান কসে কথা লাগি করি। আর কানে চালিছে ইহা দেখুন?
1: ইয়ারে কানে চলবা নানি, ডেন নম্বর কি সংসার রো প্রোগ্রাম স্টার্ট লাগি তো ফোন লাগার আমুল কোনি আর পয়লা কল মোটা লাগলা সে দিনে বহুত
0: যা হো। বহুত বড়িয়া, আপন বহুত ভাগ্যবান আন যে আপনকর পয়লা লাগি গলা নি কে?
1: আজ্ঞা আজ্ঞা। আউ রজ সংক্রান্তি লাই আর আপনকু মুই শুভেচ্ছা ও অভিনন্দন জানুছে, আউ আকাশবাণী সোনপুর সব কর্মকর্তা শ্রোতা মানকু বি মোর অভিনন্দন।
0: ধন্যবাদ ধন্যবাদ, আপন মানকু বি আমার আড়ু বহুত বহুত অভিনন্দন রজ লাগি। আউ রজ তো জানিছেন আমার চাষী মান কল গুটে ইয়াড়ে বি আমার বড়েটে তিহার হিসাবরে মানসু নেই কে?
1: হ্যাঁ আজ্ঞা, মানসু আমি পূর্ব ওড়িশার তো তাকর বহুত ধুমধাম রে পালন করছ। হ্যাঁ
0: হ্যাঁ,
1: আর আমার এই পশ্চিম ওড়িশার বেলা কেন করছ নানি, তিন দিন যে আমার আছে তিন দিন কে কিনি
0: হ্যাঁ
1: পূজা পাঠ তো আমার নেই চলে, তিন দিন কে আমি কোনসি তার মানে এটা কাম নে করি আমি তিন দিন মানিকরি আউ তারপরে আমার চাষ কাম যেটা টিকে ট্রাক্টর রে জুতা জুতি কাম এটা কাম লাগবা নানি।
0: আমার সে লক্ষ্মী বুড় সরলা পরে যাই করি মাটি মা শান্তি হলে যাই করি আমার সবু ক্ষেত কে জিমা নেই কে?
1: হ্যাঁ লক্ষ্মী বুড় পড়ি করি তাঙ্কর প্রতিমারে পূজা পাঠ করি করি তারপরে ক্ষেত কে জিমা।
0: ক্ষেত কে জিমা, এটা সবু মূল চাষ কাম মূল করবার এটা গুটে মোকা এটা গুটে নেই কে পরব আই বলুন নি?
1: হ্যাঁ এটা গুটে পরব আই নানি।
0: আও কেনদা চাষ বাস আপনকর কেনতা হইছে?
1: চাষ বাস তো বলে খরা মাসে তো জেন মানকর পাতাল বুনি তেলা ধান মানে কুজরে নানি ভাল হইছিলা। হুম
0: হুম হুম,
1: আউ সব ধান মানে বিকি বিছাইলে ন, আউ ইয়াদে আমার এই খরব রুতির লাগি আমার এটা চা জমি যে নকরতে পান মানে নে পেইতে লাগা গরু। হ্যাঁ
0: হ্যাঁ,
1: এটা জমি কে জুতা দি করি রেডি করে রাখিজু, আউ ঠিক সময় আলে ধান বুনা বুনি করব না
0: করবে। হ্যাঁ বলে কিসমটা ভাল করি কিসম দেখি করি করবে বলে হেবা নি কে? আর যেনতা যেনতা করবার কথা আমার বিহন বিশোধন করবার কথা সবু হে সবু দেখি করি করবে জানিছন তো আর নেই কে কারণ কোন
1: নিয়াতি নানি? আও আমি কৃষি সংসারে সবু শুনুছো আর সব কাম রে লগো ছবি চাতি মান করলে বহুত কিছু কার্যক্রম মানে বি দৌছন নাটক মানে বি দৌছন। হ্যাঁ সবু আমি পালন করুছো আর সবু জানি পারছো নানি?
0: হ্যাঁ হ্যাঁ, আমার কার্যক্রম এটা শুনু থন ফের ফোন করবে।
1: হ্যাঁ নানি।
0: হ্যাঁ আজ্ঞা জোহার,
1: ধন্যবাদ নানি, জোহার
0: জোহার। হ্যালো
2: স্যার।
0: হ্যাঁ কে কৌছন? হ্যালো হ্যাঁ সুবনপুর নু ভাই কেনতা আছন? হ্যালো ভাল আছন? আর কেন চালিছে কোন ইহাদে? কাঁ বলে কিছু মত দৌন আপন কেনতা করমা আগকে বি? ফোন বি লাগলা কথা হেলা আর ফের ফোন করবে।
2: হ্যাঁ
0: হ্যাঁ ঠিক আছে আজ্ঞা জোহার। হ্যালো
3: আমি
0: বহুত বড়িয়া আছো সমস্তে। ଆପଣ ମାନଙ୍କର ସାଙ୍ଗେ କଥା ଲାଗିଲେ ତ ଆହୁରି ଭଲ ହେଇଯାଇଛୁ ଆମେ ନାଇଁ କେ। ଆଉ କହୁନ୍ ଚାଷବାସ କେନ୍ତା କରୁଛନ୍? କାଣା ଆଗର ଲାଗି ଫେର ଚିନ୍ତା କରୁଥିବେ ନାଇଁ କେ ଆଗକେ ଫେର ବେଲେ କିଛି ସରକାରୀ ସାହାଯ୍ୟ ନେଇଛନ୍ କେ ଆପଣ? ସରକାରୀ ଯେନ୍ ଲୋନ୍ ଥିସି ଆମର ଯେନ କିଛି ନେଇଛନ୍? ଆଚ୍ଛା ନିଜର ଆଏ ସବୁ ବୋଲୁନ୍ ନେଇ କେଁ? ଭଲ ଆଏ ଭଲ ଆଏ ସେଟା ଗୁଟେ ମୁଡ଼େ ମୁଡ଼ ବଥା ଏ ଗୁଟେ ନେଇ କେଁ?
1: ହଁ
0: ଠିକ କଥା। ହଉ ହଉ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏନ୍ତା ଶୁଣୁଥାନ ଆମକେ ମତ ଦେବେ ହେଲା। ହଉ ଆଜ୍ଞା ରହୁଛୁ ନମସ୍କାର। ହ୍ୟାଲୋ ଜୁହାର କିଏ କହୁଛ? ହଁ କେନ୍ତା ଅଛ ଭାଇ? ଆମେ ବି ବହୁତ ବଢିଆ ଅଛୁ। ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛ? ଗୀତ ଶୁଣସନ୍ ବେଲେ ଇହାଦେ ପଦେ ଗୀତ ଶୁଣମା କେ? ହଁ ସମ୍ବଲପୁରୀ ଗୀତ ଶୁଣମା। ଆଉ କେନ୍ତା କାଣା କରୁଛନ୍ ଆପଣ କହୁନ୍ ଟିକେ ଆପଣଙ୍କର ବାବଦ ଥି। ବେଲେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏନ୍ତା ଶୁଣୁଥାଉ ଆମକେ ଫେର ଫୋନ କରବେ। ହଁ ଆଜ୍ଞା ଜୁହାର। ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ ଜୟ ସୀତାରାମ କିଏ କହୁଛନ୍?
3: ରବୀନ୍ଦ୍ରନାଥ ମେହର ମହନାକଟା ଭେରେନ ବ୍ଲକ ବରଗଡ ଜିଲ୍ଲା ନୁ କହୁଛେ।
0: ବରଗଡ ନୁ କହୁଛନ୍? ରବୀନ୍ଦ୍ର ଭାଇ କେନ୍ତା ଅଛନ୍?
3: ଭଲ ଅଛେ ଆଜ୍ଞା। ପ୍ରବଳ ଗରମ ହଉଛେ।
0: ହଁ ଗରମ ତ ହଉଛେ ନିଶ୍ଚେ। ଯେ ଗରମ ହେଲେ ବି ତ ଆମେ ତ ଚାଷୀବାସୀ ଲୋକ କାମ କରମା ନିଶ୍ଚେ ନାଇଁ କେ?
3: ହଁ ହଁ ଆଜ୍ଞା। ଧାନ ଗୁଟି ତ ସରି ଯାଇକିରି ସବୁ ଧାନ ଶୁଖା ଶୁଖି କରିକିରି ବି ଦେଇ ଦିଆ ଗଲା ନ।
0: ହଏ ଇହାଦେ ଫେର ଆଗକେ କାଣା କରବେ ଯେ ସେଟା ଫେର ଚିନ୍ତା କରବେ ନାଇଁ କେ? ଆଗର କଥା ଫେର
3: ଆଜ୍ଞା।
0: ବେଲେ ଇହାଦେ ତ ତିନ ଦିନ ଛୁଟି ଅଛେ ସବୁ କାମ ନୁ।
3: ବନ୍ଦ ଆଏ
0: ବେଲେ ଇହାଦେ ତିନ ଦିନ କେନ୍ତା ମନାବେ କହୁନ?
3: ଆମେ ତ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଲୋକ ଆମେ ରଜ ନାଇଁ ମାନୁ, ବାକି ତିନ ଦିନ କ ମାନସୁ।
0: ହଏ
3: କାଲ ତ ପହିଲା ରଜ ଗଲାନ, ଆଜି ରଜ ସଂକ୍ରାନ୍ତି।
0: ସଂକ୍ରାନ୍ତି ହଁ
3: ଆମର ହରିଥିଲା ସବୁ ଅରୁଆ ଭାତ ଡାଲି ତରକାରୀ ହେଇଥିଲା।
0: ହଏ
3: ଭଲ ଲାଗଲା ଭାତ ପାଇଲୁ। ତାପରେ କାଲକେ ଭୂଇ ଦହନ, କାଲକେ ତ ଚାଷବାସ ହଳ ବଳଦ କିଛି ନାଇଁ ସବୁ
0: ନାଇଁ କରା ହୁଏ। ହଁ ଠିକ କଥା।
3: ତାପରେ ଫେର ଉଜୋଗ ବର୍ଷା ବୃତ୍ତି ହେଲେ ଉଜୋଗ କର୍ମା ଆଜ୍ଞା। ଆଉ ଏବେ ତ ଦୁଇ ତିନ ଦିନ ହଉଛେ ଆମର ବାଡ଼ିରେ ମୂଲା ଶାଗ ବୁନିଛୁ ଆଜ୍ଞା।
0: ହଁ
3: ବର୍ଷା ବୃତ୍ତି ହେବା କାଁ ବୋଲିକରି।
0: ଆଚ୍ଛା ହଁ ବେଲେ ଆଗକେ ଫେର ଚିନ୍ତା କରୁନ୍ କେନ୍ତା କେନ୍ତା କରି ଭଲ କରି କରବେ ଚାଷଟା ଭଲ କରି ହଉ ସମସ୍ତଙ୍କର ଯେ ନାଇଁ କେ? ହେଟା ତ ଭଲ କଥା ଏ, ପାଣି ର ସୁବିଧା ଅଛେ ଖରା ଦିନେ ତ ହେଟା ଜରୁରୀ ଏ। ଆର ଭଲ କରି ହଉ ସମସ୍ତଙ୍କ ଚାଷ ବାସ ଟିକେ ନାଇଁ।
3: ହଁ
0: ହଉ ହଉ ଠିକ ଅଛେ ଆଜ୍ଞା, ଫେର କଥା ହେମା।
3: ହଁ
0: ହଁ ତାର ପରେ ଗୀତ ପଦେ ଶୁଣମା ଫେର। ହଉ ଜୁହାର।
3: ହଉ ଆଜ୍ଞା। ଜୟ ସୀତାରାମ। ଜୟ ସୀତାରାମ।
0: ଜୟ ସୀତାରାମ।

0: Matteo, ciao.
1: এ লোকটাকে বঞ্চিবাকু পড়িব,
2: নাই নাই নাই
1: তাকে উপরে টানিবা,
2: নাই নাই নাই তাকে বাহার করু করু আমি যদি গলি পড়িবা,
3: যদি পড়িবা না লুগাপটা সব খারাপ হয়ে যাব, অফিস যাওয়াকে পড়িবনি।
0: আজ্ঞা কেহি জনে হলে মতো উঠাই দিও, আজ্ঞা বিপদরু মতো রক্ষা কর, কেহি জনে হলে দয়া কর, তুমি হচ্ছ মোর ভগবান, মতো
3: বঞ্চাও। যাসু এ রাস্তা মধ্যে কোন শো করছো? হ্যাঁ আরে ট্রাফিক জাম হচ্ছে, আরে যাওনো কাই আগুরু গটরে পড়ি যা, মনুষ্য করে দেখি না কে যাও যাও সবু। আরে কই এটি কোন যাত্রা আউছি কে জীব না লাঠি চাল করবি?
0: বলতে বলতে পুলিশ বাবু, পুলিশ বাবু বলতে বলতে বলতে
3: কেবে, হ্যাঁ ভিক মাগিবার গোটে ভালো বাটা ধরছু, আর তো ভলিয়া লোক গুড়া মু ভালো করে চিনিছি, জানি শুনি গটর ভিতরে পড়ি যাইছু না?
0: মু জানি শুনি পড়িনি পুলিশ বাবু, অন্ধারে দেখি পারলিনি, রাস্তারে বি লাইট নথিলা, যাও যাও পড়ি গলি পুলিশ বাবু, মতে উদ্ধার কর, মতে টিকে উপরকে উঠাই দিয়া, মতে বলা বঞ্চাই দিয়া পুলিশ বাবু, মতে বঞ্চাই।
3: বদমাস এবে জানিলি তো গাঁরে হইজা লাগা ব্যবস্থা করছু, পানি পাই ভাঙ্গিব নাই, আর তো ভলিয়া কেতে লোককে মু দেখিছি, তো নিশ্চয় বিদেশি গুপ্তচর, হেরি এই তা ভিতরে কোন সব করছো?
0: পুলিশ বাবু মু কৌশি গুপ্তচর নুয়ে, মু তো জনে মামুলি গরিব লোক, হজুর মু জনে গরিব মূলিয়া ইটাকে বইবা কাম করে।
3: হ্যাঁ সেইটি পড়িতা, আর টিকে পরে সবু জনে পড়িব, পুলিশ আখে তো ধুলি দেই পারিওনি বুঝিলো? এই এই শুন তোনারে কোন কইলো
0: নারু কোন পাইব হজুর?
3: বয়স
0: 32 বছর আগে।
3: কোটি রাউছু
0: চুনবাটি গলি?
3: আচ্ছা তো ঘর নম্বর
0: জানি না গিয়া?
3: জানি নো নাই, হউ বড় জানা পড়ছে বলে মতে হারকিন দেখাউছু নাই, তো না রে রিপোর্ট দেবে, তো হাত তো গোড়া গুন্ডা করে দেবি বুঝলো?
0: মতে টিকে বাহার কু কাড়ি দিও আগে, মু মারা খাইবা কু তিয়ার আছি।
3: হউ শুন এও না এই কাগজটা কু রাখি দা, সকালু সকালু বুঝলো, এই সকালু সকালু থানার আসি হাজির দেবো, নহলে চাইতা চাইতা এ লাঠি কি?
0: হে ভগবান ইয়ে বি মতে কিমতি ছাড়ি চালি গলা,
4: এ কোন অন্যায় নুহে, মানুষর মানুষ প্রতি সহানুভূতি কোন কিছু নাই, উঠেই করি ভালা থানা কু নেই যাইতান্তা, এ দুর্গন্ধ পচা অন্ধারুয়া খাল ভিতরে উঠেই পারিথান্তা, তো যা হে ভগবান তোর কেবে মঙ্গল করিবেনি রে পুলিশ বাবু, তোর কে মঙ্গল করিবেনি, তোর কেবে ভালো হবনি, মানুষ প্রতি মানুষের এত ঘৃণা এত সন্দেহ, ছি ছি ছি ছি ছি, কিয়ে গৌটি আসা মতে উদ্ধার কর, আউ বেশি সব মুয়া ভিতরে রইলে মরিযিবি, মতে রক্ষা কর, মো কথা টিকে শুন ভাই, কিয়ে আস শুন মতে রক্ষা কর।
5: কি আশ্চর্য কথা, এ গটর ভিতরে কি গোটে মানুষ দিলা পরে জনা পড়ছে, ফুটা পাইপের পানি পিউছি বোধ হয়ে।
6: আরে এ সত্যি কি আশ্চর্য কথা, এ লোকটা ঘরে পানি নাই না কোন, এ দেখলে তো সিদ্ধ পুরুষ পরে দেখা হচ্ছে।
5: আরে ভাই কদলী খাইব, নিও নিও ঠিক করি ধর, নহলে কাদুয়ে পড়িযিব, হ্যাঁ ধরল তো, এবে তাহলে নম্বরটা কহি দিও।
0: নম্বর কোউ নম্বর আজ্ঞা? ঘর নম্বর?
5: আরে তম ঘর নম্বর জানি কোন করিবি, মো ভাগ্য নম্বরটা মানে লকি নম্বরটা টিকে কো।
0: আরে ভাই মু কি জানে, মু কোন সিদ্ধ পুরুষ হইছি, মু তো খালরে পড়িতিবা এক সাধারণ মানুষ, খালি রাতি 11টা বেলে এ বাটে যাউছিলি যে অন্ধারে দেখি না পারি এই গাত ভিতরে পড়ি গলি, মতে কেই লোক বাহার কু বাহার করু নাহাতি, কোন আজিকালি লোকঙ্ক পাখরে দয়া বলি গোটে জিনিস নাই।
7: হো চলো মহাত্মা তো নম্বরটা কই দেলে,
5: କହିଦେଲେ କେତେ ନମ୍ବର
7: ଏଗାର
5: ହଁ ହଁ ଏକ ଏକ ସେଇଥିପାଇଁ ଦୁଇଟି ଆଙ୍ଗୁଳି ଉପରକୁ ଉଠେଇଲେ ନା
6: ହଁ ଯିବା ଯାଇ ଏଗାର ନମ୍ବରରେ ପଇସା ଲଗେଇଦେବା
4: ହାଏ ହାଏ କେଡ଼େ ପାପି ଲୋକଟା ଢେମା ପକେଇ ଚାଲିଗଲା ଆରେ କିଏ କୋଉଠି ଅଛ ମତେ ବଞ୍ଚାଅ କିଏ ହେଲେ ମତେ ବାହାରକୁ ନେଇଯାଅ ହେ ଭାଇ ହେ ବାବୁ ବୋଲେ ମତେ ଉଦ୍ଧାର କର ମତେ ରକ୍ଷା କର ମତେ ରକ୍ଷା କର
6: ଆରେ ଆରେ ଭିତରେ ଗୋଟେ ଲୋକଟା ପଡିଛି ରେ
8: ଆରେ ହଁ ତ ଠିକ ମଝିଆ ମଝି ଗଳି ପଡିଛି ଛି ଛି ଛି ଛି ଛି
9: କ'ଣ କରିବ କୁହ ରାସ୍ତା ସାରା ତ ଗଟର ଅଛି ଯଦି ଟିକେ ଆଖି ଖୋଲି ଚାଲନ୍ତ ତାହେଲେ ପଡ଼ନ୍ତ କାହିଁକି ବା
6: ଆରେ ରାସ୍ତା ମଝିଟାରେ ଗଟରଟା ଖୋଲା ଅଛି ଏଇଟା କ'ଣ ମ୍ୟୁନିସିପାଲିଟିର ଭୁଲ ନୁହେଁ
8: କାହିଁକି ମ୍ୟୁନିସିପାଲିଟିର କାହିଁକି ଭୁଲ ହବ ପଡ଼ିଲା ବାଲାର ଭୁଲ ଦେଖିକରି ରାସ୍ତା ଚାଲିବେନି
0: ମୋର କିଛି ଭୁଲ ନାହିଁ ଆଜ୍ଞା ରାସ୍ତାରେ ଲାଇଟ୍ ନଥିଲା ଗଟର ଢାଙ୍କୁଣିଟା ବି କିଏ କାଢି ଦେଇଥିଲା ଦେଖି ନ ପାରି ପଡ଼ିଗଲି ମୋର କିଛି ଭୁଲ ନାହିଁ ଆଜ୍ଞା ମତେ ଟିକେ ଉଠେଇ ନିଅ ଆପଣଙ୍କ ଗୋଡ଼ ତଳେ ପଡୁଛି କାଲି ରାତିରେ ପଡି ଚଟପଟ ହଉଛି ମୁଁ ମତେ ଟିକେ ବଞ୍ଚାନ୍ତୁ ଆଜ୍ଞା ବଞ୍ଚାନ୍ତୁ
6: ଏଇଟା ଆମ ଦାୟିତ୍ୱ ନୁହେଁ
8: ଏଇଟା ମ୍ୟୁନିସିପାଲିଟିର ଦାୟିତ୍ୱ ଗଟ କାହିଁକି ଖୋଲା ରଖିଥିଲା କି
9: ଆରେ ଭାଇ ଗଟ ଢାଙ୍କୁଣିଟା ଚୋରି କରୁଥିଲା ବୋଧ ହୁଏ
3: ଚାଲ ଚାଲ ଆମ ଡେରି ଚାଲ ଭାଇ ଚାଲ ସିଆଡ଼େ ଅଧ ଲୋକ ଅପେକ୍ଷା କରୁଥିବେ
6: ହଁ ହଁ ଚାଲ ଚାଲ ଚାଲ ଓହୋ ବଡ଼ ଦୁର୍ଗନ୍ଧ ହଉଛି ଚାଲ ଚାଲ ଚାଲ
4: ହେ ଭଗବାନ ହେ ଭଗବାନ ଏ ସଂସାରରେ କେହି ହେଲେ ବି ମତେ ସାହାଯ୍ୟ କରିବାକୁ ନା ହଉ ହଉ କେତେ ନିଷ୍ଠୁର ହେଲେ ଲୋକ ଗୁଡାକ କାହାରି ହୃଦୟରେ ତ ଆମେ ନାହିଁ ହେ ପ୍ରଭୁ ହେ ପ୍ରଭୁ
10: Hi, hello, who is there inside? Ah, gentlemen, I'm John. ତୁମ ସାଙ୍ଗରେ ମିଶି ଭାରି ଖୁସି ହେବା
0: ଆରେ ସାର୍ ଆପଣଙ୍କୁ ଦେଖି ମୁଁ ବି ଭାରି ଖୁସି କମ୍ ସେ କମ୍ ଆପଣ ହେଲେ ମତେ ବଞ୍ଚାନ୍ତୁ

এথর শুণন্তু এই গীতটি কথাচিত্র রাজা রানী কণ্ঠদান করেছেন গীতা দাস ও টি সৌরি। সঙ্গীত এবং গীত রচনা স্বরূপ নায়ক। গীতটি শোনার পর অনুরোধ করেছেন মহলাকটা বৌলতল ভেড়েন বরগড় জিল্লারু রোহিণী মেহের, সবিতা মেহের, প্রীতি মেহের, শ্রাবণী মেহের, ত্রিবেণী মেহের ও রুদ্রাণী মেহের। শুনন্তু আপনার অনুরোধ রয়ে গীতটি কথাচিত্র রাজা রানী।